0: खारे करी नुंगी एजुकेशन पायरो लो नो यौरम ने आई वजा लो बगी इंटरव्यू की परीक्षा दो जी बाबा दो को हमरे तू दबो कना ने एजुकेशन मंत्री होइने ग डोरी नो हां कया ने भाई वहां पहाड़ दो
1: जा किशन कुन दे
0: किशन कुन खाता
2: ओजा
0: ये ना खोको आई ये आ छे फोन हेलो हाय कना नो करकाई ना कोई विभाग पाई मंत्री ये खंजेल खंद्र ना हां दारे तरह लेबरा हम तो पहलो तू दिन खोई ना खोजन दरो दिए लातरा कुंडी सुधोरी ने हाँ हेलो हेलो ओजारो ऐ कनों तो हाई जगह तो उन्हें सुन दो उन्हें ये कोई पार्टी की स्टूडेंट यूनिटी हम लेबरो
1: स्टूडेंट विंग है बिना
0: कोई पार्टी की स्टूडेंट विंग हम लेबरो तू की फंक्शन ना मा हम चिच्ची पार्टी ऑफिस तक पंक्तु कर दूरी बा तू तो मैं कोई दिन पछाले जब पहुंचते दो तू तो ไอ้บุลปาลิซิงคุณคักตาหาปวยนะกันนะนี่ดิบะเฮาจึงมังนี่เนี่ยเฮาจึงมะอะไรตับตุดาโหยๆอะดูสมตอละเซวะยานะคังบิเดตุนี่อยากติไล่ละมันตรีนี่ดอตุนะไอ้อังางซิงดอไจนะตะทาจะละเกยอะดูกะไอ้กิบิฮาปตะลุปาลิซิงคุณดอคะฮาปตอกปิโครเฮาจึงมังนี่เนี่ยนะมัสเตนะมัสเตนะมัสเตสมดอรอนุปิมซาอะนะคอยอิดูเคชั่นไดเรคเตอร์กิออฟฟิศคังบรา
1: คังเซยอซา
0: ตุดาไดเรคซัลโลdirector na khoi dane lupali sing kundo ha na na ngai dine lai ram
3: ngajara ko ei gini director le tabli na ko ei quarter la ga lo ko
0: ya kai no finance sa chi director ki wan te ko ke wani udhi ki wani ne
3: kare
0: na khoi na pa shooting da ba tamam lai hayang bol a ka na gro gro gro ting kare di hau jik shooting bo ta sun kana na mantri wo ngam do ri
3: ne ajdi
2: sir khoi mo yong jara ge
0: yong yong yong yong yong
3: ท่านเสร็จอ่ะยามสมาร์ทบูเวเนี่ยอะไรก็มันน่ะประธานละก็มันสิกะดีเนี่ยเนี่ยคณะทาบสิน่ะประธานนี่คณะปาบสิน่ะสิกะดีนี่ไม่ยุ่งกระดิกไอ้หนูปุ้งลังๆเคยไอ้หนูเอ๊ะคณะอิสเตนมินิสเตอร์มันก็เห็นจักนาทีดิลีดะกะเสกรองให้ตะเผาจะไอ้นี่ไฟแนนซ์ไอ้ดิมนตรีโยชิตกทอกะสาตะกิลุจิงมันต้องมวยละสิละครั้งดิอะดูโอจะคันตับอยู่งั้นนงงดะดิปูตีน่ะวากระเฮบราไม่ดังหักพัมชีจัก
0: นุ่งจอกเสียบด้วยล่ะบรามากิซะก็ทันแซ่บอ้าวนมินิงเลยมินิเนี่ยกะรีไอ้นะตาบิโกจากโซก็อะดุมเกมตองเนี่ยมินิเนี่ยกะรีกิเกมเนาะหาดิบสิบ่กะรีกิเกมเนาะไม่มรณาอีกิโอ้ยจะนะบ่ทีบดูกิวาโรมาบ่กะยามเชงกะเลยบักสิตะมีกะยาหาเลสิเรนะมีอาหาดคุดิงกิลีดเดอร์ชิปดิคะนาละปูทางงําโดริมเนาะมาบ่กะยามเชงมะโนฮะมาอินเทอร์วิวชุงเอาเอาตะนะมะเชนุปามะเอสติสิฮาวคลิปดิเออปะนะติคะนาติไฟแนนซ์ซากตุดิยาวซีตุกะ
4: ฮุดฮะลาบลอเรกันเออปุนมะซะกอโพลิติกส์นี่เนยอดาฮ่อยๆๆมะชิดิวาร์ฟินเนฮะบะฮ่อยซานสโลนะบะกิวานี่เนคันเซฮ่อยๆๆอะตูรัมซูซาตุดิซาทูซีเฮนจังมะฮาวเยงโอเซตุกะตูตูพัดฮะลาบลอเรกะดอเรกะอะฮันบะยาตะบิกัมตอบราเยกะนานะพาตอดิเอเซเชมซาชุเลงเนเลงเซลอเลงเซลอซากะซาเปโอเซลอยเนฮะตะลามีตะเรตะเรตะเรเอลามีนะดิมินะฮะเรเมยารุเยบะอีเฮราฮะบิวฮะบิวฮะบิวเซ
0: ครีมาอะไรกุมบะกะชูมะติชาดะมะมะรังกะดะมานะอิฮุชินิกันเดซะสปีกเกอร์ดออัมตะคอนแทคเตอร์วิวเนี่ยมานะอิคุยไซเตอร์เลยบะดิโกโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเรกะโลเ
4: गाइरहने हो भने ओ स्पिकर साहेब ल ओ ए अनि सोम त हुँ त खोइ वरे नुङसी वरि वताइ खर तौरको पुन्छ नसिराइ भा तौरै बिराङ सिकि नि ने होइन होइन होइन अनि कहीँ कहीँ नङ त खान हुसित र ए साहेबले बोले पिरे यही लुएर गइन ए तुक्सेके सिन्चेके सिन्चेके लु सिन्चेके अनि होइन से लेजिस्लेसन पार्टी मिटिङ तौरसे आइसित क लेङ्गोने लेङ्गोने लेङ्गोने चाहिँ लेङ्गोने ए साहेब अदु गर्ने आइ कि म सु साहेब तानेर कि मसी म सेक्सन मिदौ भा अनि अहिले म होइन तौबो मधु अनि नै त पुरी बिरो डबल डबल लिएर तौरे सुहारे अहिले परि परि परि गाजर मगे गाजर मगे थ्याङ्क यू भेरी मच
5: सर प्रेसमेन्ट सिंह दी मपा न गाइन लेर बा
4: आ
0: सुजक
4: कुन करी कि प्रेस न ये झोक मिक्रो ने कर है ये झोक पे हादम लेर है इन हान हाइ दु रे ने दु न सी दौ ने दिखंग दमिन

0: চৌতম্বিনা রতন কুমারগি লোকেল গার্জন ওইদুনা মিং জনবিখি ন্যাশনাল স্কুল অফ ড্রামাদা তামনবগিদমক খনগদব মসিং আসি শুপনতগি মহিরোই তরাদগি তরামঙ্গা ফাউব ওইখি রতন কুমারনা তামখিব মতম আসি কুমসিং লিসিং আমা চমাপন হুম্বু তরা মাথোইদগি হৌরগা লিসিং আমা চমাপন হুম্বু তরা হুম্দোই ফাউবনি মতম মদুদা তামনবগিদমক খনখিব সিংদি নাসিরুদ্দিন সাহা ওমপুরি এম কে রাইনা রতন থিয়াম সুরেখা সিক্রি উতারা বাউকর নিনা গুপ্তা রোহিণী হতঙ্গাদি আমাদি রঞ্জিত কাপুর আসিনাচিংবসিংনি ময়াম আসিগি মানুংদা মৈতৈ মসাদি রতন কুমার খক্তনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাদা তামখিবা মতম মদুগি রতন কুমারগি ক্লাসমেটসিং গাসি ইন্ডিয়ান থিয়েটার আমাদি ফিল্মগি মমিং লাইরাবা অ্যাক্টর অ্যাক্ট্রেস গাক্ত ওইরি ন্যাশনাল স্কুল অফ ড্রামাদা তামলিঙ্গাইগি মানুংদাদি রতন কুমারনা পুনমক্তগি আফব মহিরোই ওইখি
1: আলকাজিনা রতনবু ইয়ামনা থাজাখিবা অ্যাক্টর ওইবনা মাহাককি প্রোডাকশনসিঙ্গি মরুওইবা লিডিং রোল লওদুনা কুমহানখি মাহাকনা পুথোখিবা প্লেসিঙ্গি মরক্তা ধরমবীর ভাটিগি অন্ধাযুগ গিরিশ কর্ণাটকি তুগলক আমাদি বালবন কর্গিগি রেজিয়ানা সুলতান ড্রামাসিং আসিদা কুমহানখি আঙনব মতামদগি হৌনা এনএসডি তাম্ব লয়রবসিং আয়ামবনা ফিল্মগি সিলভার স্ক্রিনদসু অ্যাক্টর ওইনাখি রিচার্ড অ্যাটেনবার্গনা পুথোখিবা গান্ধী ফিল্মদা কস্তুরবাগি সতম লাংখিবি রোহিণী হতঙ্গাদি ন্যাশনাল স্কুল অফ ড্রামাগি মহিরোইনি আলকাজিনা পুথোখপা পারফরমেন্সসিংদা রতন থিয়ামগা লম্বা পাখিবি লিডিং অ্যাক্টর ওইমিনাখিবিনি রতন থিয়ামসু ফিল্মগি লমদা মখোইনা পুসিন্নব হোনাখি আদুগু ইন্ডিয়ান থিয়েটারগিদমক রতন থিয়াম